0: ngarang 20 space startup ki chief executive officer amsung founder singa new delhi ta unakre security force na bharat myanmar ngam kai pating ta leba border pillar humputara humdoi ki general area ta thiumba ki tabak chathabada bomb yauna yamlaba khujukulai kaya phangbangamle manipur police control room na tokpa cherol amada hai raijya si ki tonga tongan ba jela singda maru oina singatai na ba amadi irang thokan ba mafam singda thiumba ki tabak leptana sathari masigi manung channa hogi ba sagol chenumita more police amadi kuntha taruk suba assam rifles ki kangbuna puna chathaki ba operation da bharat myanmar ngam khoi da leba umang amadagi yamlaba khujukulai kaya phangbangamle kulai singa duki manung da magazine yawba m15 rifle ama magazine yawba mag3 rifle ama single barrel nomai taru drone bomb manga iet manga tear gas gun ama grenade ani country made pistol ama country made rifle ani tear gas ammunition tara tare yauna atai landa chiji naba polam kaya yauri zerol asina makata na hai security force na raija siki miyam da ki namduna sel khaiba amadi atai aina ya da ba thabak thorum sing chathaba myoi sing phanana ba tongan tongan pa mapham sing da intelligence based combing operation cordon amadi search operation lepalitana chathari masigi manung chanangrang akakna ba pau ama phang bda ki impal west commando na thamai ban hijam dewan le kai da thi humba ki thabak chathaki maduda pripa ki kadar ma paki ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ইম্ফাল কি নাগমাপাল দে সারিব মেকানাইজ রোহতরি পার্কিং নসি হৌনবি মতং ইন সঙ্গারগনি ইম্ফাল স্মার্ট সিটি লিমিটেড ন সিন্ধু নাগমাপাল দ পংটোকদব থরুম আসিদ মুখ্যমন্ত্রী ইমনাম খেমচান সিং থংমৈবন কেন্দ্রকি এমএলএ কুমুকসম জৈকি সিং আমসুং ইম্ফাল স্মার্ট সিটি লিমিটেড কি চেয়ারম্যান চু ওইরিব চিফ সেক্রেটারি পুনীত কুমার গোয়েল সরুক ইয়াগনি সমগ্র শিক্ষা কি মখাদা কন্ট্রাক বেসিস দ প্রি প্রাইমারি ওজা লিসিং মচা মনি পুইয়াও না টুঙা টুঙান বা কেটেগরি সিংগি তম স্টাফ আমসুং ওজা সিং লৌন না বংরাং রাইজগি মন্ত্রী মন্ডল কি মিফম না আয়াব পিখরে রাইজগি মন্ত্রী মন্ডল কি মিফম গরাং মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েট কি ক্যাবিনেট হল দ পংথুকি মিফম মদ দ এস ই আর টি গি মখাদা লাইরিব দাই সেন্টার মাপন গি তম কন্ট্রাক বেসিস দ টুঙা টুঙান পফম ইয়াংখৈ মঙা লৌবা সমগ্র শিক্ষা কি মখাদা কন্ট্রাক বেসিস দ প্রি প্রাইমারি ওজা লিসিং মচা মনিপু সমগ্র শিক্ষা মনিপুর গি মখাদা কন্ট্রাক বেসিস দ টুঙান টুঙান বা কেটেগরি সিং গি তম স্টাফ আমসুং ওজা সাটেট নিপু নিথৈ লৌনবা রাইজ গি মন্ত্রী মন্ডল গি মিফম না আয়াব পিখি মিফাম মতুদ ইম্ফাল সিটি ফেস দু কি ইন্টিগ্রেটেড ছিউরে সিস্টেম সহি আনি সংডুকনব ওয়ারেপ লৌখি মসিগি মথকদ মণিপুর আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট পলিসি লিসিং আনি কুন্তরু আয়াব পিখি পলিসি এসি হৈথৈ সিং থৈরব সানরৈ সিং দা আখনব ওইন গ্রুপ এ কি ফম পিনব গি দমকতনি লৈননা মণিপুর ফায়ার ইমার্জেন্সি সার্ভিস বিল লিসিং আনি কুন্তরু কেন্দ্র গি গৃহ মন্ত্রালয় না সেমবা মডেল ফ্রেমওয়ার্ক দা বেস দরগ সেমনবসু আয়াব পিখি আসাম রাইফলস সিন্ধু নান্দেল জেলা সজিক তাম্পাক সেকুরিটি কোঅর্ডিনেশন মিফম পংথরে ভারত মিয়ানমার গমখৈ কি আসেল খনব মিফম মফম লোকাল স্টেক হোল্ডার মতং পাং মফম তংদু লাইতাব ফিবম খনকি আসাম রাইফলস থাদোরপ পাবনাই মিফম রিফিউজি ইনফ্লাক্স সিস্টেমেটিক রেজিস্ট্রেশন বোর্ডার ফেন্সিং চেকসিন হেকদ নোমই কাপসিলপদ খনকি মজুরসু নতন মিফম এন্টি ড্রগ অ্যাওয়ারনেস কিংবদসু ওয়াফম কয়া খনকি আমরুম থৌবল জেলা ফুন্দ্রাইদ আসাম রাইফলস সিনদুনাং অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস সেশন পংথরে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে থরমগমি লেন পাংটক সেশন মিয়ব হকচাং কয়া দান তোপ পিব কানব কারণ মিয়ন দান তাই আইন কী কী আখং আহিং ওয়াংি পাকি থাকা আটেনব ব্রেক
1: মিয়াম খাঙ্গব রিজনেল ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস রিমস ইম্ফাল নিথকাব খুদিং নুথিল পুং আনি আহম মাই ফ রেয়ার ডিজিজ এন্ড জেনেটিক্স ওপিডি

0: People to people connect, cultural connection, religious ties, you know, akhoina pamiba lalolitik economic keje se apangal kalal baje kumaina tauraga masina tahongara ge haibudu madu seminar se da kanna khana na nejana ba sinjabani
1: pangtok pigaduri bi seminar se masi luwarba matung da madugi kari kari hiram sing da dikana ba yai haina da maina khanbi ba jadam tang sutambi
0: seminar se koina call for papers aita ra koina kawu matam da thursing natra resource processing da koina haijari se loshalakpa da policy implications in kaino na khoi madu da focus to bi ona kan na loi haijai madu adum response phajana taw rei any sita so khoi na masi seminar gi report proceeding on thadorini masi dai sita amna masang oiba policy implication oiba mam do khoi na highlight taw raga madu thaje dori bani madu practical oiba hai tare government na any sina kari taw ko yai khole haiba do khoi na suggest taw jadori bani
2: ইরমদম মণিপুর কলা সংস্কৃতি গি লমদা থৈদো খেন্দোকনা মালেমদ ইরাইবাগাসিবো মসক তাকলি মণিপুরদগি আর্টিস্ট অহুম জাতি থাকি সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড লিসিং এনি কুনমরি কুনমঙ্গা গি মনা ফংক্রব ওজা সিং আর কে থমালসনা ইরেংবম নলিনী দেবী আমদি লৌরেমবম বেদবতী ওজা অহুম মসিদা ভারত কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুনা নিউ দিল্লি গি বিজ্ঞান ভবনদা মনা সিং আদু খুসিন্নকি মনা ফংলবি ন্যাশনাল অ্যাওয়ার্ডি লৌরেমবম বেদবতীনা আসুমন ফংদোকলি
3: এইসে একটেটগিদি আয়ামবাই অ্যাওয়ার্ডশিপ ফাঙ্গরে আদুগা কই ন্যাশনাল গি থাকত ফংবাই বসে আইনে বুঝি তোজেরিবা আইগি ফোক সং কই কুনুং ইসাইসে মাসিদা আকই মাসিপু মাসক খামবিরক্তনা আকই গি সহি ইয়ামনা কুইরবগি মতুংদা জেনারেশন গ্যাপ সি সহি কুনথরা রংগি মতুং সিসদা কই কুনুং ইসাইদা সংনাথ একাডেমি অ্যাওয়ার্ড ফাঙ্গবসে আই আসুকি মতিক ইয়ামনা ইসাদা ইয়ামনা নুয়াইবা মক কাইনা পই মরমদি হাইরিবা মাসিগি আর্ট ফর্ম জি আহামরে দাইং আর্ট ফর্ম অন লেরামবনি মাসিপু সক খামবিদনা তরপসেদে আসুকি মতিক নুঙ্গাই আমুকেনে নুঙ্গাই গদবদি মাসিগি লামসিদা মাসাম কইগি কথোপিরামবা ওজা আইগি ওজাসিং ওজাসিং না কইগি মাসিদা ফাঙ্গিদবসে মাসিমক্তি আই আইন ফাঙ্গপ মতমদ আই কিতান নিজং এই ওজাসিং আস ফাঙ্গজগিদ্রেদ কো হাইবংক তবদি মইগি পুনছিসে জুম লোগি ভাই তারে আদনা হান্দকি আই আতাই ফাঙ্গবদগিদি আদগি ন্যাশনাল থাকতা ওজানা তোজেরিবা কইগি ইওয়ারসে ইওয়ারসে মাসি আসকি মতি আইনে নুঙাইজি হেব তারে
4: ওজানা হজকি হগলগলিবা আর্ট পুপামজারিবা নাহাসিং তুমি হগলগলিবা আঙাংসিংসিদা কারি কারি ওয়াফামসিং তেনদা নাহাইবিনি
3: আঙাংসিংসে রাইন হাইজেনবদি এনি ইসাই বুবৈরে লারি পরে আতে হিরং খুদিমক্তা মখইনে তৌরিবসে আকুইগি তালিগান টকঠকতবা মানা চংজেলিবলা পুরা হইনে চংশিলগা আইকুইন আওয়া আনাথিদনা মুইন খইনে তৌরি তৌরিবা আকুইগি পোশাকসিংদো মদুগি মারু রুচি খামনে চংশেনবসে আইয়ামনা পামি আঙাংসিংদে আইন হাইজেনবদি হোনউ হোনাবদনে ফংদব লৈরোই আদুনা হোনাবদ আওয়া আনাথিরুগানু মতমসি গাইবিবনতে আরে মত মত মাঙানগানু নংনে চংশিলিবা নংনা নংনা তৌনিংগিবা নংগে হিরং কুদিমক্তুদা লেপ লৈতেন চংশিলু নুমনাত্রগ নোমদি নংগে আওয়াবদ সুইদনা ইশোর নংব উবির কানি আমরি সোনে পিবির কানি হাইবসে আইনা তুমগি আঙ্গাং সিং মিরোর সিং দাইনা মাসি থামজেনি
2: ইরেং বম নলিনি না ফংদোরক পা ওয়াফং খরা
5: নিয়াম নুঙাই আইদি সিমাইনা ফাং কানি সু খং দে আদো তোকজার বই মাহি ইয়ান বাই দো সিনি আইনা তোকজার পর আইন জাহি তারে নি পান্ডে গে জগো সার কনে আবা আদে না হজি বাবো সাব লেপ্ত্রি দনা আদে আঙ্গাং নবি মিয়াম পুথোক দনা ছাত্র সাতি মিয়াম পুথোক দনা ওজা হই বেসি আরে নুঙাই বাইদি আসাগি আইনা তাই সেই তাই নি পান লাগি সুম তর কো তর কো নহি বাউ তর কো সিদা সঙ্গী নাতে একাডেমি খংবি দনা সি পিলে সিবো আই হারাউ নে বা ইয়ারি ব্রো সি দে সি পিলে দে লাগি রে বনে বা
4: বুঝানা সেই কে আন ওজা ওইনা মু লাই বি রে মিছা
5: সেই নি ফু মায়া ওন গদরা 86 তাগি নাইনা ওজা রে সি 75 দনে বাই নে বেলি জং আইছে মেলে কি ফংদরে সু ওয়ারি বা
4: আজ ওজানা মু ওজা ওইনা লাগ পদ যদি গাড়া থেকনা কি তো কি তাহা বিও
5: দনাগি দি গুরু ওইনা লা এদনা আজদি নুঙাই রে নুঙাই রে হেদি নাহাইনা আইন তামজরবো সোলো হাইদামাইদনাগতি ফবা আই বেলেগে ডান্স দ্রামানিনা আর্ট এটিং আমি সুমদান লাগবদিন আর্ট এটিংদ্রেদনা সুম পড়া ফাব তামিনবা সুম হোনারপনি আগামী ফারো নই নম্বর কাউরনু

সঙ্গাই তম নহল কি আসুমনা মায়ুম সঙ্গাই তম নহল মকই তরা দো ওয়াখন দি নুয়াইত্রে দা গুরুজন সিং আঙ্গাং হাটকনি চলুরগা সনম মম থিরগা ফারগা মদুগ ইয়েদুনা উতুং মনু দা হালগা নিংথৌগি মনাক পিউনি পুরে ইনদক পরি দা আঙ্গাং সিবুনু মিছ থেংজলে আহিন সুইব করমন খাঙ্গদৌরি ইংরব মতম মাসিদা নারক মং সুংদলে হৌদরি শিকারি